বিছর কবেলে মা, বিছর কবেলে মা, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।